0: তো দরে রিসায় বলেন খাই
1: খাই একটু কারণে না কানি কি
2: হ্যাঁ বিয়ালি ছ
3: হে কে বনাম খাই।